0: সিজরেন দাই হে দুলার সঙ্গে তালিং কো আখড়া চিলকা আটকার জানা আবু সবিন কোরে রাসিকা পেড়ে যা হিজু জানা
1: দুলার সঙ্গে তালিং কো আবু তালারে নিমির গাপা জেটে লোলো ইসুপুরা মেনা জেটে লোলো রেয়া রুয়ার বংতে কামি উদান তামলো তে বু বাঞ্চাওয়েন কা আর জি হড়মো বুকি সুকু বু তাইন কা

0: তুলার সঙ্গে তালিং না বয়ুম কেদা মাইনন দুরং হারিয়া হরাই মুন্ডা আর সঙ্গে কুরং দুরং রে অল পড়াও রে মাইন মনে রং দুরং আয়ুম তেন কো যা ঢুলকি নাগরা সাড়ি তেন লো পাইলা কো হিরজাত লো আকড়া কো দুদুগর বু সুসুন দুরং কেদা আলিঙ খুড়িল জলিং সুসুন দুরং কেদা দুলার সঙ্গে তালিং কো নে আদিবাসী আখড়া রে আয়ারতে আবু সোবেন কো আবু গিনা মেনতে মাইনন সুখরাম পাহান হরাতে গোনগান জগরবু আয়ুম কে আ সুখরাম পাহান ঝাড়খণ্ড রে মুন্ডারি লোক কলাকার সুসুন দুরং ওড়ো সানাড়ি কো সাড়ি রে আ পিঙ্গল কান হোড়োতানে সুখরাম পাহান কে ভারত সরকার সাথে উৎকৃষ্ট কলাকার মেনতে সঙ্গীত নাটক আকাদেমি হরাতে নুতুমন অ্যাওয়ার্ড উস্তাদ বিসমিল্লা খান যুবা পুরস্কার 2023 রে মাইন মনরং কো এমলি আ মাইনন সুখরাম পাহান
1: কো আ পেড়ে থেকে দিসুম রে আ উবার আর বিকাশ সম্ভব মেনা ইউয়া পিড়ি দিসুম রেন শান কো মেতাবুয়া ইউয়া পিড়ি সেপেড়েন কোগে দিসুম টেকাও রেন মুনু হুড়ো কো নে দিসুম সামড়াও মেনতে ইউয়া পিড়ি গে সামড়াও দাড়িয়ে চিয়াচি ইনকো চেতন রে পেড়ে মেনা তপর ত্যাগ রা ক্ষমতা মেনা আর গরিমা রাষ্ট্র মেনতে উড়ু তন রেও জো সর জুনুন লো সাথরে আয়ারতে বড়ান রা পেড়ে মেনা ইউয়া বর্গ সংকল্প আর সিদ্ধান্ত লো সাথরে দিসুম সামড়াও মেনতে ইনকু আ পেড়ে অমর মেনা জ্যাসে ইউয়া সাপিত রাষ্ট্র আর গাপা হুলং রে আ কর্ণধার নে ইউয়া পিড়ি গে তনগো এনা মেনতে দিসুম রে আ চালাও মেনতে আকুয়া পেড়ে সামর্থ্য আর সাহস দেশ দুনিয়া রে আগলা পহচান মেনতে দায়িত্ব কো আগু ধড়িয়া ইউয়া পিড়ি উর্জা ইয়স আর একছ জীবন অন্তহীন মেন আকুয়া আ প্রজায় মেন আকুয়া আস্থা আর আডিগ আর সংকল্প অটল ও সাথরে কামিয়া কো নেয়া উমর রে জো সর জুনুন হামেশা তৈয়কন তৈনা শোভেন লেখন স্থিতি পরিস্থিতি কো লেলতন লো সামাজিক রাজনৈতিক আর বৌদ্ধিক রূপতে আবু সমাজ কে দেশ কে আয়ারতে বড়াও রা কামি কো কামি ধাড়িয়া লেকিন জব নে পরিস্থিতি রে আবু আ জো দেশ দুনিয়ার আ জো পরিস্থিতি সেসেন তনা এনা কো সম্ভড়াও মেনতে আবু ইউয়া পিড়ি কো শিক্ষিত হোনা বহু জরুরি মেনা আর নে দেশ আর দুনিয়া কে আয়ারতে বড়াও মেনতে বেগর পড়াও বেগর লিখাও বেগর শিক্ষিত তে দেশ দুনিয়া কে কাবু সম্ভড়াও দাড়িয়া এনা মেনতে আবু জবি তিসিং রেন ধাঙ্গড়ার ধাঙ্গড়ি কো ইউয়া পিড়ি কো হিজুতন সমাজ কে লেলতান লো আর দেশ কে সম্ভড়াও মেনতে আবু কন্ধারে ভারম্বু আগু যেদা আর ভারম্বু আগুইয়া চিয়াচি না আবু লেলজান গিয়া নে দুনিয়া কে বিখরাওতন স্থিতি রে তো এনা মেনতে এন লেখা আলোকা হবা ওকা মেনে উড়ুতন লো আবুকে জাতি আর ধারামতে বাগে কিয়াতে আবু ময়ন সুতম রে বাগুতু গলং কিয়াতে তাইনো হবা ওয়া এন লেখা উড়ু তন লো আয়ারতে বু বড়াও দাড়িয়া তব যা কিনে দেশ আর দুনিয়াকে বু সম্ভড়াও দাড়িয়া তো তিসিং রেন ইউয়া শক্তি তিসিং রা পেড়ে গাপরা ভবিষ্য হিজুতন সময় রে মেনে আবু চি ইউয়া পিড়ি গে হিজুতন সময় রেন ভবিষ্য সরতে কাজি চি হিজুতন ভবিষ্য রেন তিসিং রেন ইউয়া পিড়ি গে তন কো চেচি সাম্বড়াও মেনতে তিসিং রে জোশ আর জুনুন তাই কিয়াতে গাপা হুলার কাজি কামি কু রিকা ধাড়িয়া আর হর পরিস্থিতি কো সাম্বড়াও তন লো লেল যা লো আবু বু কামি তনা আর বু কামি লাগাতি এনা মেনতে জো তিসিং রা জো সমাজ রা স্থিতি মেনা এন পরিস্থিতি কে চাই ভাষা হো চাই সংস্কৃতি হো চাই সামাজিক হো এন চিজ কে আবু উড়ু তন লো সংকল্প আগুই লাগাতি যে আপনা ভাষা সংস্কৃতি কে বাঁচাও যায় লো আবু সমাজ রাজ্য আর রাষ্ট্রকে বাইরা আর এনাকে সংরক্ষণ আর সংবর্ধন রা কোশিস আবুকে লাগাতি এনা উড়ু তন লো তিসিং রেন ইউয়া পিড়ি আবুকে সংকল্প আগু লাগাতি সে হিজু তন জো দিসুম মেনা জো ভবিষ্য মেনা এনা আবুকে সম্ভড়াও রা ভারম আগু লাগাতি কাজি আকো সে ইউয়া শক্তি আবু আ দিসুম রেন গৌরব আর আবু আ দিসুম রা বিকাশ আর উন্নতি মূলি ইদি রা পেড়ে মেনা লেকিন তিসিং ধাঙ্গড়া আর ধাঙ্গড়ি কো কাহি না কাহি নূর আ কারণ তেও আর অশিক্ষার কারণ তেও গলত হোরা তেবু সেন ওতনা দো এন গলত হোরা কে বাগে কিয়াতে ᱟᱵᱚ ᱠᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮ ᱫᱷᱮᱭᱟᱱ ᱦᱚᱸ ᱵᱟᱹᱣᱟ ᱟᱨ ᱟᱯᱱᱟᱜ ᱡᱚᱵᱤ ᱚᱫᱷᱤᱠᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱ ᱚᱫᱷᱤᱠᱟᱨ ᱠᱚ ᱥᱟᱵ ᱛᱩᱨᱩᱵ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱯᱱᱟ ᱦᱚᱠ ᱠᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱛᱮ ᱦᱟᱥᱤ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱯᱱᱟ ᱦᱟᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱨᱟᱜ ᱠᱮ ᱵᱤᱠᱟᱥ ᱨᱟᱜ ᱩᱲᱩ ᱡᱤ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱮᱭᱟᱛᱮ ᱵᱟᱲᱦᱟᱣ ᱞᱟᱜᱟᱛᱤᱧᱟ ᱪᱮᱫᱟᱪᱤ ᱡᱤᱵᱚᱱ ᱤᱢᱱᱟᱝ ᱯᱷᱟᱥᱴ ᱡᱟᱱᱟ ᱤᱢᱱᱟᱝ ᱥᱮᱠᱲᱟ ᱥᱮᱠᱲᱟ ᱡᱚ ᱡᱤᱵᱚᱱ ᱨᱟᱜ ᱫᱤᱱᱪᱟᱨᱭᱟ ᱢᱮᱱᱟᱜ ᱡᱤᱵᱚᱱ ᱥᱟᱭᱞᱤ ᱡᱚ ᱢᱮᱱᱟᱜ ᱥᱤᱫᱟ ᱥᱚᱢᱟᱭᱟᱛᱮ ᱯᱩᱨᱟᱹ ᱜᱮ ᱵᱟᱫᱞᱤ ᱡᱟᱱᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱥᱤᱫᱟ ᱥᱚᱢᱟᱭ ᱨᱟᱜ ᱟᱨ ᱛᱤᱥᱤᱧ ᱨᱟᱜ ᱥᱚᱢᱟᱭ ᱨᱮ ᱵᱮᱥᱮ ᱚᱱᱛᱚᱨ ᱦᱤᱡᱩᱜ ᱡᱟᱱᱟ ᱮᱱ ᱚᱱᱛᱚᱨ ᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟᱱ ᱛᱟᱱ ᱞᱚ ᱟᱵᱚ ᱠᱷᱮᱛᱤ ᱵᱟᱲᱤ ᱨᱮᱭᱚ ᱥᱟᱱ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮᱭᱚ ᱚᱛᱮ ᱟᱹᱰᱤ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱡᱟᱭ ᱞᱚ ᱟᱵᱚ ᱠᱮ ᱟᱹᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱥᱟᱢᱵᱲᱟᱣᱮᱜᱼᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱨ ᱱᱮ ᱭᱩᱣᱟ ᱥᱚᱠᱛᱤ ᱵᱚ ᱢᱮᱱ ᱡᱮᱫᱟ ᱥᱮᱯᱲᱮᱱ ᱠᱚ ᱟᱨ ᱯᱮᱲᱮ ᱵᱚ ᱢᱮᱱ ᱡᱮᱫᱟ ᱮᱱ ᱯᱮᱲᱮ ᱠᱮ ᱟᱞᱚ ᱠᱟᱵᱚ ᱟᱫᱮᱠᱟ ᱥᱟᱵ ᱥᱟᱢᱵᱲᱟᱣᱮ ᱠᱟᱵᱚ ᱱᱮ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱨᱮ ᱪᱤᱢᱤᱱᱟ ᱵᱚ ᱛᱟᱭᱤᱱ ᱛᱟᱱᱟ